শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 15ই মে শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে তাদের বৈঠক শেষ করেছেন। 9 বছর পর প্রথমবারের মতো চীন সফর করছেন ট্রাম্প। বুধবার তিনি বেইজিংয়ে পৌঁছেছেন। বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে ট্রাম্পের জন্য একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একটি গাড়িবহর নিয়ে এসে পৌঁছানোর পর ট্রাম্পকে স্বাগত জানান শি। দুই নেতা হাসি মুখে কথা বলেন এবং করমর্দন করেন। এরপর দুই নেতা শীর্ষ বৈঠকের জন্য প্রবেশ করেন ভবনের ভেতরে। শি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, একটি স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বের জন্য মঙ্গলজনক। সহযোগিতা থেকে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই লাভবান হবে এবং সংঘাতে হবে ক্ষতিগ্রস্ত। আমাদের অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়। ট্রাম্প এই অভ্যর্থনার জন্য শিকে ধন্যবাদ জানিয়ে

বলেন, আপনার সাথে আমার পরিচয় অনেক দিনের। সত্যি বলতে কি, আমাদের দুই দেশের যে কোনো প্রেসিডেন্টের মধ্যে এটি দীর্ঘতম সম্পর্ক। ট্রাম্প ও শি প্রায় 2 ঘন্টা 15 মিনিট ধরে আলোচনা করেন। গত অর্থ বছরে জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রধানত ভালো মুনাফা অর্জনের খবর দিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে এখন তারা আরও কঠিন সময়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন আয় ঘোষণার মৌসুম চলছে পুরো দমে। এসএমবিসি নিক্কো সিকিউরিটিজ মঙ্গলবার পর্যন্ত পূর্ণ বছরের ফলাফল প্রকাশকারী 536টি প্রতিষ্ঠানের পরিসংখ্যান পর্যালোচনা করেছে। এগুলোর মধ্যে অনেক কোম্পানি টোকিও শেয়ার বাজারে শীর্ষস্তরের প্রাইম মার্কেটের তালিকাভুক্ত। বিশ্লেষণে দেখা গেছে, তুলনামূলক উপাত্ত প্রদানকারী 524টি কোম্পানির মধ্যে প্রায় 70% কোম্পানির ক্ষেত্রে মার্চ মাসে শেষ হওয়া অর্থবছরে মুনাফা বৃদ্ধি পেয়েছে। মার্কিন শুল্ক সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টারের জন্য প্রবল চাহিদা গতি সঞ্চার করেছে ইলেকট্রনিক্স খাতে। উচ্চ শেয়ারের মূল্য ও সুদের হার থেকে লাভবান হয়েছে ব্যাংক ও সিকিউরিটিজ কোম্পানিগুলো। সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মুনাফা বৃদ্ধি পাওয়ায় বেতন বৃদ্ধির পথ প্রশস্ত হয়েছে, কিন্তু এই প্রবণতা হয়তো বদলে যাচ্ছে। লোকসানের পূর্বাভাস দেওয়া দুটি কোম্পানিকে বাদ দিলে প্রায় 40% কোম্পানি হয় এই অর্থবছরে আয় কমবে বলে মনে করছে, অথবা তাদের পূর্বাভাসকে তারা অনিশ্চিত রেখেছে। মূল্যবৃদ্ধি এবং পেট্রোলজাত পণ্যের অস্থিতিশীল সরবরাহের কারণে পণ্য পরিবহনকারী, রাসায়নিক সংস্থা এবং গাড়ি প্রস্তুতকারকদের পূর্বাভাস দুর্বল হয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, ইরান সংঘাতের কারণে আয়ের নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে উঠেছে। জাপানের তিনটি মেগা ব্যাংক বা বিশাল আর্থিক প্রতিষ্ঠান মার্কিন উদ্যোক্তা কোম্পানি অ্যান্থ্রোপিকের তৈরি অত্যাধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লদ মিথোসে প্রবেশাধিকার পাবে বলে আশা করা হচ্ছে। এ ব্যাপারে ওয়াকিভাল সূত্রসমূহ জানিয়েছে, এই তিনটি আর্থিক প্রতিষ্ঠান হল MUFG, সুমিতোমো মিৎসুই এবং মিজুহো। পরিকল্পনাগুলো অনুমোদিত হলে এরাই হবে দেশের প্রথম প্রতিষ্ঠান যারা নতুন এআই মডেলটি ব্যবহারের সুযোগ পাবে। বলা হয়ে থাকে যে অ্যান্থ্রোপিকের ক্লদ মিথোসের রয়েছে অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার অত্যন্ত উচ্চ ক্ষমতা। এর ফলে প্রযুক্তিটি ভুল হাতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাইবার হামলার জন্য এই মডেলটি ব্যবহার করা হলে তা আর্থিক ব্যবস্থায় গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মডেলটি শুধুমাত্র সীমিত সংখ্যক কোম্পানি ও সংস্থাই কেবল পেতে পারে। চলতি সপ্তাহের গোড়ায় টোকিওতে জাপানের অর্থমন্ত্রী কাতাইয়ামা সাতসুকি এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ক্লদ মিথোস নিয়ে আলোচনা হয়েছিল। কাতাইয়ামা মার্কিন সরকারের সাথে সহযোগিতা করে সাইবার নিরাপত্তা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানে পার্কিনসন রোগীদের জন্য একটি নতুন চিকিৎসা পদ্ধতি আশার আলো জাগিয়েছে। তারা শীঘ্রই পরীক্ষাগারে তৈরি কোষ ব্যবহার করে বিশ্বে প্রথম এই চিকিৎসা দেশটির সরকারি স্বাস্থ্য বিমার আওতায় গ্রহণ করতে পারবেন। আমশেপ্রি তৈরি করেছে জাপানি ওষুধ প্রস্তুতকারক সংস্থা সুমিতোমো ফার্মা। এতে ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল বা আইপিএস কোষ থেকে নেওয়া নিউরাল টিস্যু ব্যবহার করা হয়। এই চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে পার্কিনসন রোগে আক্রান্ত ব্যক্তিদের চলন ক্ষমতা পুনরুদ্ধারের জন্য। 7 জন রোগী ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের চলন ক্ষমতায় উন্নতি দেখা গেছে। চিকিৎসা কর্তৃপক্ষ আমশেপ্রিকে সরকারি স্বাস্থ্য বিমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তারা এ ধরনের একক একটি চিকিৎসার খরচ প্রায় 5,53,00,000 ইয়েন বা $3,50,000 নির্ধারণ করেছে। মাসিক চিকিৎসা খরচের সর্বোচ্চ সীমা নির্ধারণকারী একটি ব্যবস্থার কারণে রোগীদের উপর বোঝা ব্যাপকভাবে হ্রাস পাবে। সুমিতোমো ফার্মা আশা করছে চলতি বছর শরৎকালের দিকে চিকিৎসা শুরু হবে। তাদের পূর্বাভাস অনুযায়ী 2035 অর্থবর্ষ পর্যন্ত প্রতি বছর প্রায় 130 জন রোগী এই চিকিৎসার আওতায় আসবেন। বিজ্ঞানীরা জানিয়েছেন তারা একটি মহাকাশ দূরবীন ব্যবহার করে এ পর্যন্ত আবিষ্কৃত রাসায়নিকভাবে সবচেয়ে আদিম নক্ষত্র গঠনকারী ছায়াপথ পর্যবেক্ষণ করেছেন। বিজ্ঞানীদের এই আন্তর্জাতিক দলটিতে জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় এবং জাপানের জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের গবেষকরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে 13 বিলিয়ন বছর আগের অর্থাৎ বিগ ব্যাংয়ের 800 মিলিয়ন বছর পরের LAP-1B নামক একটি অতি ক্ষীণ ছায়াপথ থেকে নির্গত আলো পর্যবেক্ষণ করেছেন। বিজ্ঞানীরা বলছেন মহাকর্ষীয় লেন্সিং নামক একটি প্রক্রিয়ার কারণে এই ক্ষীণ ছায়াপথটি বিবর্ধিত হয়েছিল। এই প্রক্রিয়ায় একটি বিশাল ছায়াপথ পুঞ্জের পাশ দিয়ে যাওয়ার পর এই ছায়াপথের আলো বিবর্ধিত হয়। তারা বলছেন 30 ঘন্টারও বেশি সময় ধরে পর্যবেক্ষণের পর তারা নিশ্চিত হয়েছেন যে এ পর্যন্ত পর্যবেক্ষণ করা সমস্ত ছায়াপথের মধ্যে এতে অক্সিজেনের উপস্থিতি ছিল সর্বনিম্ন। তাদের ভাষ্যমতে এমনটি বিশ্বাস করা হয় যে বিগ ব্যাংয়ের ঠিক পরেই মহাবিশ্বে অক্সিজেনের মতো ভারী মৌলগুলোর অস্তিত্ব প্রায় ছিলই না, তবে ধীরে ধীরে সেই পদার্থগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাকাজিমা কিমিহিকো বলেছেন, মানুষের সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো মহাকাশে কীভাবে গঠিত ও সঞ্চিত হয়েছিল তা এই গবেষণাটি ব্যাখ্যা করতে সাহায্য করে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।